0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ঈশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়াল অন্না কংগরে কোন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

ইমতিহানিকং নুয়তা ওয়াকি মুদ্দতকা জেহেন্দেন লিবে বগুতি উফলেক্কং তিমং খালে গফানক ইংগি ওয়াডেন নুগন্নবাই।

miharu mi wago teki hofen ginan dekki baraka je kame kamyab wan hoti emme hofen nun nun te ene erre feruni mene kame anere aneka wati ki mi hakam mi wani hame ekani malumata ilmu huregene sunu nikan keren maane faasa ginawa maane me moda ginawa resort ta himene maane mi hunta matakura control kure maane ehme miharu mi aya kama ki anekas katuno goala hem brani ahanna hame ekam wan e bote nikan visnaya ba direra ti mane meti kekigen arati e kekigen erba ki mi battave kegati e tre fengon fa bago wisdom visnalba eko mihar miyai aanu gadin bai kudina nu segena kane aanu e coach ekam me zamano bing aam hama bime mihe rarashu konela wakisa ko fellane haru veligande ei aanu e kendeni warang haru echchaku de faharga mohore ko wis kandade de eko mohoron kandanya ena warang halu goleni eta duhukun kiriya ingili koppale war kandali ven ehme mi foro echi fans war gade kandali ven e aanu kandali arane fen macha e aanu kanu kenuni fen arane henu ni fenen arane bur machaka ehme visna mi fenuni direra ege saatu ga amille dirigen kekegen aratibe aanu ge adin eriye ki nun ham as bi aanu ge adin as bin torfaya kurumati mihiri ফা পাগম ফা এমে হাওর তিমনে মিকম ফেনিজে মি আদাগে মিহে নুনে তিমনে কি এমে কায়ে তিদা মিহাগে ফাহতো নদাশে তিমনে মিকম মিসলিবেন এ বতে দিরে রালিউম কি কি হা মুসসন্দি কামে তানক কি হা ওফাইর কামে দেন মি ফিরিহেনে গাদেস কাম অলগন গাবুল কুরেনে এমে আদাগে দিরে রাহেন নু মিনে মিলিবেন কি আ দিরে রাহাম কো ফেন্না মিহে কোন্যা একি দিমা দিমা একি গাওম তকম বেস ফাসা ওহে গোবানে রঙল রঙল খিয়ালে মেগে তো

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গালা এ তি হেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবারা হা উপাবে
3: Me is my the fun. Rang kula nu kula ali kula hudu kula fene ye dive hiyudum. Aduha munti dani nuadi eke megahertz divehi FM. Dom